आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

हम तुरंत तुरंत तुरंत जानते हैं सूरीनाम के ओर भैया नहीं खनन दर तक यारख एक अनमन इस इन खस्लोतन फॉर स्टेलसल माथ में सांदन इन कौन क्यू बीने वहां पर बाप ओके बिचारा के बन हुई गया एक औरत है अन फ्राउ इन मेर सौर और उबहीव बै बीरन हेलप मांगी सेगा सिपाही लगे शिकायत करी सेगा कि ओकर घर में एठार वोनिंग वेस्ट और स्नापन बोले को नहीं इन दर तक यार के कॉन्क्यूबेन बीएस बां वर्ड एरफान फरदाह हार stelselmatig te hebben mishandeld, haar mobiele telefoon te hebben gepakt en haar in huis hebben afgesloten. Oké, ghar mein aurat ya ke maratra bhaiya aur jahalnis, oké, ghar mein tala kar de wat raha. Sanitcher ki 29 augustus ke baant hai, aan het licht nadat de politie een melding kreeg dat een slachtoffer van mishandeling zich op een adres in de resort bevond. De vrouw haar had woning weten te verlaten. Het was naar de buren gegaan om hulp te zoeken. De kono rakam op een ghar mein se bichari nikar ge. Aur buren lage geil het de hulp aanvraag kari se. Bole volgens het voorlopige onderzoek beschuldigde verdachte zijn concubine ervan dat zij overspel zou hebben gepleegd met een vriend aan wie hij ongeveer een week eerder onder dak had geboden. De vrouw ontkende die beschuldiging. Aur diabole ichiche na hui seke he. Aur ukar concubine jo raha bhaiya bole का कोन दूसर से एक लफड़ा रहा तो एक बारे में सिपाही जो रहा पुलिस रिहो ओ सूरीनाम के और बोले गैल है फरफोल्क स्टेलसन मातक सो हेवन में सांदल अब इनक मोमेंट सो है ओ खार टेलीफोन हेवन अफकपाक में से ये अच्छा बात ना है अनखिफ्त भेल है अब बोले फरदाख्त नोक दिख सेल्फ द आफन रुके से मैं पकड़ ले सेगा जो बोले नसान भूत रहा भैया अंदर अने अल्कोहल रहा अने फरकेरन hulpofficier in elkaar pakken en bankeren. Zijn vrouw kreeg een medische verklaring op haar naam en werd voor behandeling doorverwezen naar de plaatselijke artsmensen te Ibahuduke baanthe. Die kaam kreeg ze de mia pakken en bankeren raan. En deko bhaiya, een bromfietser bhaiya, een bromfietser hai. Bole hai ga aanrijden kreeg ze jai ke gotro me ghus ga bhaiya baland in een goot. Duke baanthe bhi hai, donderdag ke baanthe. Ego, met zijn twee ले मेरे को प्रोफिस रहा मेर फेल वेक में और एक ऑटो का राइडिंग करके जाई के घुस गया एंबुलेंस बेचारा के लेके नेचुरली सिकन है समझाते हैं डीएनवी के बारे में वास्क्यू करे सर नाम के फेलक से ड्रैगन हरकेनर फॉर दैट द क्राइसिस आउटब्रेक डीएनवी तो जाने कौन जी भैया डीएनवी के मतलब जाने हैं उस फेलखैत कहेगा डायरेक्टरेट नेशनल फेलखैत के आदमी है इस यस एन प्रोएक्टिव वर्कवेसन नोडिग waarbij risico voertuigen vroegtijdig worden herkend en informatie tussen veiligheidsorganisaties beter wordt gedeeld. De sipahi is een directoraat nationale veiligheid gewijzen. Zat is aan het he, dosto uitgang staat centraal tijdens de nationale veiligheidsconferentie ke 10 tarik of 4 tarik september me congres hal me se bane ek arbare me banchit kalera minister bhi waha paiga van justitie en politie aur hem de kil VP bhi waha pe ba aur communicatie dienst bhi waha hai conferentie pe bole hega het onder meer om criminaliteit transnationale en ondermijnende criminaliteit, cybersecurity, maritieme veiligheid, energie, bolle kritieke infrastructuur, economie en voedselveiligheid en zekerheid. Kebane mee zeven hoa baatjeet kari se janta. Hanis Manorat, hoa minister van Justitie en Politie ke raha. Bolle hega verwacht kare ki bijeenkomst. Bolle hega overleg blijft. O bolle hega waarnemer DNV-directeur John hega Major Gerard Kalka stelde de veiligheid van het land alleen effectief kan worden beschermd, bolle wanneer betrokken instanties dreigende eerdere en eerder signalen signaleren en gezamenlijke handeling door je baan tegen DNV ke bare mein hamari janta jo aap log ko hum bata dete hain.
अब देखो भैया एक 75 यार के 75 यार के गाड़ी चलावत रहा भैया और जाए के एगो 17 बरिस के लुंडा के ओतो से मारी से लड़कवा मर गए है भैया 75 यार के रमिया रहा 17 बरिस के एगो लुंडा पर ऑफिस चलावत रहा बोले ऑटोमोबाइल्स बतरोकन वाल बेन आज रही दे फन हो को हिस्ट्रा 75 यार खबर ऑफिस से बेचारा मर गए बड़ी दुख के बात थे इन डर तक हो के और बोले ब्रोफिस्टर हुफन हो कष्टरा से उजात्रा मूलन पाप पे एनर द हाफन लान जात रहा और ये रमिया गैल है और बोले एक ऑफ दैट मोमेंट में से ऑटो खपर के और पे बैरम रहा जैसे द ब्रोफिस्ट पात एन ऑटो पात के बीचों में पार्केर कर ले रहा और जो ब्रोफिस हुआ अब जात रहा द ऑटो देख वास बखना दे री द ऑफ ऑटोमोबाइल इज वेग ओम अन इट फरकेर दिल त नहीं मन वो घुसल जाए के ऑटो वाले के मांगे फरकेर वाम जाए जो ब्रोफिसवा के और ऑटो बनवा के बिचुआम पर केयर कर ले रहा फोलकज सिर नाम से पुलिस फॉर लीन इन द बस्तूर दार बे हिन फोरा अन एन ओवर का फरकेर है मार्कड अन बोख ना रेक्स में द बदुली via de doorbrachte westelijke rijbaan te bereiken daarbij ontstond de aanrijding met de bromfiets en de bichara marge het satra briske als je niet oplet dan gaat dit soort dingen gebeuren mensen toen je bij die doekje waart अब देखो एगो 24 बरिस के औरत भैया ओकर ओके कितना छुड़ी मारी से सबन 24 यार का मन स्टेक एगो 24 यार का आदमी अपन फ्रेंड के फ्रेंडिन के छुड़ी से बहुत भोंकी से नानी ब्रोको पोंदो के बांधे और ब्रोको पोंदो में एगो दोरपू के नाम बा द्रिपदा झगड़ा भइले भैया अंदरिसि ओवर सेक्स इन ए दौरान और खलो ऊपर एरस्ट जहां यरमिया पर 23 यार का फ्रेंडिन के और छुड़ी से बड़ा भोकाई भोकी से 27 तारीख अगस्त के बांधे हमारी नानी तो ये भी तो दुख के बात है दोस्तों सिपाही पकड़ के ले गए हैं और बोले फॉरवेयर भी मिल गए हैगा अकादमीज में 24 यार के रमिया के पकड़ के बन भे ना पतावे हैं कि काहे के झगड़वा सेक्स के ऊपर भइल है बाकी वेल लिखल ओवर सेक्स इज दिस कबीरत में से तो ये बात है सुरिनाम देश ब्रो को पुंदो के gedetineerde bij aan vinden kluis tijdens schoonmaakwerkzaamheid gedetineerde John Jahliwane bij aan schoonmaak karat rahan कहां पे वेक ना रही बैरक में हुआ पे सबने को क्लोइस पाई से जहलीवन पाई से भैया और काम करते में पाई से यहां पे सिपीर लोन भी अनवेशक रहा और बताए गए क्लोइसो में 50x50 सेंटीमीटर के उतरा बढ़का रहा द क्लोइस फर्तून द गीस सिखबार स्पोरन फॉर फोर्सिंग इस फॉर आल्स नॉक नीड का ओपन कानी खाली है ना रहा है भैया लेकिन क्रांति में लिखाई गई है एगो क्लोइस मिलल है हमारे जनता तो जो क्लोइस मिलल भी नहीं सके कि उमा पैसा रहा कटलीस के कटौल भइल है नानी कटलीस के कटौल भइले नीखन 3 यार का फरदाख्त एगो नीख ससन डर तक यार का आदमी के कटलीस से खूब छपकी से भाई बड़ा कटाई काटी से ई भइल हैगा फ्लोरस स्वकंस्त्रात में झगड़वा भइल है नहीं खतिन यार के एगो लौंडा जाए के एक बड़ी कटाई काटी से झगड़ा में कटली निकारी से बन खिलवाड़ ना करे सुरिनाम देश में भैया कटली से घास उस काटे की सब मनाई हुआ काटे के शुरू कर दे इसे एक बारे में सिपाही पकड़ करके ले गए हैं अब देखो का हुए है और का ना हुए एक बारे में हमारी जनता आप लोग की ओर हम जा रहे हैं उलर्स की ओर उलर्स के ओर हम जाएगा जोन फे यहाँ पे के अंदर फोर्सेटर वार नेमस फोर्सेटर है दोस्तों और फे यहाँ पे फोर्सेटर ग्लेन उलर्स बोले हैं तो जाने हैं वहाँ पे सबन के फरकीसिंग हुई कि पार्से ही फोर्सेटर के हुई तो इस समय पे फे यहाँ पे फोर्सेटर हैगा ग्लेन उलर्स स्लाइड नीट आई दैट है ना है पेर्स पार्टी कांग्रेस जो मई में होगा 2027 में अपन्यू फोर्सेटर फॉर द पार्टी वर्ड इन इंटरव्यू स्टन फास्ट रेडियो पे बोली सेगा कि बोले कि वो होएगा उलझ बना दरक्त दस है हैड का फोर्सेट स्काफ खीन इंटरने
interne functie is hij naam na het overlijden van Janssen Sokke de voorzitterschap. Orbele Oeders ligt de prioriteit momenteel bij de voorbereiding van het congres. Op Kehoi Kenahoi, een verkiezing met Kejitiga, Oeder Matura Mange, Oeder Kabole, Janneke Gayadin Mange, Oeder Bhaya Sharman Mange, Ieder Oelers Mange. Over zijn eigen toekomst houdt Oelers de mogelijkheid open. Oelers waarschuwt tegelijkertijd voor een vroegtijdige interne verkiezingsstrijd. Volgens hem kunnen de vroege kandidaturen leiden tot verdeeldheid binnen de partij. Hij pleit ervoor dat de potentiële kandidaten zich eerst door hun inzet en werkzaamheden binnen de VHP profileren. Mensen, beleidsvisie John Meijer, strategie van richting 2030. Hem jij ter buitenland. Minister Tsjechië onder vuur door interview en met vermomde activist. Tego Janneke Tsjechië, de minister van Buitenlandse Zaken, ke, ook is ze van onder vuur kreeg, ja, omdat we een interview kregen. Bole hega omstandigheden meedeed aan een nep interview. Bole go activitist. Groep deelde beelden waarop te zien is dat minister Makinka tegenover een man zit die een bifa muts en zonnebril draagt. Interview was een actie. Or bolega die zich presenteert als een groep onderzoeksjournalisten. Willen de activisten stellen dat de minister laks omging met de veiligheidsvoorschriften en zijn enige leefwacht wegstuurde zonder de ruimte te laten controleren. Daar zouden nepwapens explosief verstopt zijn geweest. Ichakeke baanchit hue hamare janta Nederland verplaatst $10 miljard aan goud uit de Amerika. Makahe ke janta $10 miljard uit de VS. Makahe ke hialikale Nederland miljarden dollar ke sona Amerika, Canada me sab aur koninkrijk. Canada aur Amerika me dhale ab sab mange jaye. Verenigde Koninkrijk me dhare Engeland me. Maar ki kahe khatin kahe mange dhare Nederland ke besitting 83,7 miljard dollar ke sona in binnen en buitenland ke reserves udharise centrale bank jon hega Nederland ke budhwar ke bole verhuizen we sab chijon bole ernstige crisis ba. Hoewel DNB niet specificeerde welke crisis er zouden kunnen zijn, voert Amerika momenteel een felle handelsoorlog hega met Canada. Is het verwikkeld in een oorlog met Iran en heeft de recent militaire operatie geleid in Venezuela en rond Cuba? Toen je wat aan Canada zei, of Amerika zei, een groot probleem is. En hoe ik maar eens onwaar ik has kawe, jijse wat aan we. Daarnaast zijn de spanning Europa Amerika zei ga toegenomen sinds het begin van de Amerikaanse oorlog in Iran in februari zo we. Trump ontevreden is over het terughoudende optreden van Europese bondgenoten kebare me. En president Jonne Olaf zei in de verklaring, bole hega Nederland bezit 612,4 ton goud ter waarde van €72,2 miljard, $83,8 miljard. Die goud dient als onderpand in tijden van crisis, wanneer reguliere financiële systeem kunnen vallen. Oei, Nederland ook het risico als onderpand. Kun je crisis uit ook een gebruiker pijga. Landen spreiden hun goudreserves over verschillende locaties als onderdeel van de risico diversificatie kebare me he. Toen ja, betalen we hoe het goud verplaatst zal worden, mensen. Verhuizing betrof goud ter waarde van €10,11 miljard eind 2025. Dit bedrag was op woensdag 1 uur Nederlandse tijd €10,34 miljard waard, mensen. De KC-vers krijgen 59 ton goud gebandje toe in Argenta. New York zich gevolgd door aankoop in Londen. Daarnaast werd meer dan 27 ton goud, ongeveer $3,84 miljard fysiek aan Amerika en aan Canada naar Zeiss getransporteerd.
gedetecteerd een vergelijkbare hoeveelheid te abdij transport hoe bij jou te churuwen ke to aanki par ki kaise hem kalei tulun jano skip hall pe ek dain saban ketra sona looter ha bij jou en het was een hele grote bende dat weten jullie mensen ab ki kaise kari kuch pata na hai kaise kari kaise na kari hamare janta to ye sab baat hai hamare janta Suriname ke na hai Nederland ke jun sona ke bare mein hai hamare janta to saath hi saath hum chalte hain aur aage ko apna samachar ko lekar aur lekar je chalte hain to ab dekho kya hua hamare janta hum jate hain Suriname ke Misikaba ke aur bhaiya Sushal Sakh ke jo yani ki een minister hè, Misikaba ke, bolle we hebben toestemming van RVM, raad van minister, om ziekenfondsdirecteur met ontslag te sturen, bolle ke ontslag hem noemde we, roeddrakend omrouwke, bolle usab die enkele maanden terug als non-actief werd gesteld als directeur van de staatsziekenfonds en alsnog de gelegenheid kreeg om zich te verweren, wordt toch ontslagen. Bolle André Misikaba bolle hè, bolle oké, hamloon, welzijn van arbeid, ze bolle ook ontslagkalibati, bolle usakwa kerseke, maar die is al ontslagen. Bolle Misikaba boetwaarke, RVM me bolle hega, zaak zo wordt aangepakt omdat minister in het verleden probleem heeft gehad met de mensen, die zijn afgezet mensen. To op Umra werd in februari non-actief chelgehe, beschuldigd te zijn van de sluiten van arbeidscontracten van ruim 100.000 SRD per maand met directieleden van andere staatsbedrijven. To Jezep he, baantjeet he, Suriname ke staatske bare me. Ab dekho bhaiya Afina Banka kare medewerkers ke bole geven lege schoolmuur. Kleurrijke make over. बतावे यहां पे भैया फीना बांग तुलुन जानो हैगा चिनवा के बांग सुरीनामे देश में और ये बोले हैगा बोले फ्राई वेलक उस अब इंसेट करी से का सिंट ली Litwina school mee. Bolle de medewerkers rulden hun dagelijkse werkzaamheden tijdelijk in voor verf. Kwasten en flinke dossier van creativiteit. Ki usap jahe huape muur verfi kare verfi se school mee. Or bolle samen gingen zij aan de slag met lege muur op een schoolterrein. Or betawe fina bank draait het initiatief niet alleen om het eindresultaat, maar ook om de tijd en energie die de medewerkster hierin hebben gestoken door samen te hadden handen uit de mouwen te steken. To ye baatjeet hai Fina Bank ke baare mein hamare pyare pyare meetha meetha janta jo aap log ko hum bata dete hai. Hum chalte ek geet ki or.